ঠিক আছে ভাইসি কোড ফর দা ডাইট টু ডাইট অফ সেলফ আওয়ার কোড ফর Responding to 927S, informant is a female anonymous refusing to provide details. Just keep stating the safety. For more information.